सा सा चेहरा हूँ, यादों में गहरा हूँ। खूबसूरत सा गाना अरिजीत सिंह की आवाज में। Ja, en dat is de prachtige mooie stem van Arijit Singh hier on the vocals. Khoob Surat Gana Peshe, vandaag bij Ujala Radio. We genieten lekker dit uurtje van heerlijke gevarieerde muziek. Heerlijke Gana Apkeliya Peshe. Ik zou zeggen, enjoy en geniet ervan.

0: अस्सलाम वालेकुम, मैं हूँ राहत फतेह अली खान और ये है उजाला रेडियो। उजाला रेडियो को सुनते रहिए और मधुर मधुर संगीत जो है वो सुनते रहिए उजाला रेडियो पे, और मेरे भी गाने सुनिए औरों के भी सुरीले गाने सुनिए।
1: Dit is Edwin Gerritsen van de ANWB. Er staan files op de A12 Arnhem richting Utrecht, tussen knooppunt Waterberg en knooppunt Grijsoord, 10 minuten vertraging. A28 Zwolle richting Amersfoort, van knooppunt Hoevelaken een kwartier. A73 Nijmegen richting Maasbracht, tussen Linde en Maasbracht een kwartier. De N276 Maasbracht richting Brunsum, tussen Maasbracht en Koningsbos een kwartier oponthoud. Dat heeft te maken met de werkzaamheden op de A2. En tot zover de ANWB Verkeersinformatie.

0: जो सज्जद अली की आवाज में आप सुनिए।
1: यू आर
2: Dit is Edwin Gerritsen van de ANWB. Er zijn geen bijzonderheden. En tot zover de ANWB verkeersinformatie.

या सत्यम माता दिन आवेगा छ Ja, en dan gaan we het nog een keer proberen. Satyam Matadin.